তারি না টরায় আবে না যায়, সুন সজ মারে উসমায়, মন মধ্যে জানে যে কোয়, যো বুলে সো আপে হোয়, জোত মন্ত্র মানে অসর করে, কহ কবীর সো প্রাণী তরে, কোট সুর যা কে প্রগাস, কোট মহাদেব আর কবলাস, দুর্গা কোট যা কে মর্দন করে, ব্রহ্মা কোট বেদ উচ্চরে, যৌ যাচও তৌ কেবল রাম, আন দেব সো নাহি কাম, রাহু কোট চন্দ্র মে করে চিরাক, সুরত পিসো যে বৈ পাক, নাম গ্রহ কোট ঠান্ডে দরবার, ধর্ম কোট যা কে প্রতহার, কমন পবন কোট চৌ বারে ফিরে, বাস কোট সেজ বিস্তর, সমুন্দ কোট যা কে পানি হার, রুমাবল কোট আঠারে পার, কোট কমের ভরে ভণ্ডার, কোট ক লক্ষ্মী করে সিঙ্গার, কোট ক পাপন বহরে, ইন্দ্র কোট যা কে সেবা করে, ছপন কোট যা কে প্রতহার, নগরী নগরী খ্যাত্যা পার, লট ছুটি বরতে বিকরাল।